0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখাল, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: নমস্কার শ্রোতা বন্ধু, আপনকর আমর আম সমস্তংকর প্রিয় কার্যক্রম
6: মো পছন্দকু আপনমানকু স্বাগত করুছু।
5: মো নমিতা
6: আউ মো জেসমিন।
5: ভাবুথিলি বসি তুম কথা প্রিয়, আসিগল তুমি বন্ধু,
6: হাত ধরি নেল, দুঃখ হরি নেল, তুমি মো আশার ইন্দু।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: আপনকৰ স্নেহ আপনকৰ আদৰ ভাল লাগে জানিবাকু আপনকৰ শ্ৰদ্ধা আপনকৰ বিচাৰ ভাল লাগে পঢ়িবাকু

0: প্রিয় শ্রোতা বন্ধু নিশাগর অন্ডিয়া কাঠুয়া পটনা আলিপিঙ্গল জগৎসিংহপুর লেখন্তি
1: ফুলরে ফুল বনিতা দুই অপাঙ্কর অমৃত কথা
0: রবিবার রেডিও খুলি বসিথা শুনিবাকু অমৃত কথা প্রিয় শ্রোতা বন্ধু অরক্ষিত দাস এবং আয়েশা প্রিয়দর্শিনী কুজঙ্গ জগৎসিংহপুর লেখন্তি
1: তুমি আস সজেই হই ধরিত্রী মাতাকু বিশ্রাম দেই
0: গ্রীষ্মর রৌদ্রতাপকু প্রতিহত করি চাষীর নূতন আশা ভরসাকু নেই
1: কুমার কুমারী ও যুববর্গমানঙ্ক পাইঁ মনরে নূতন সম্ভাবনা ও উন্মাদনা নেই
0: আমোদ প্রমোদ তথা ধরিত্রীকু শস্য শ্যামলা হেবার নির্ভর প্রতিশ্রুতি দেই তুমি আস বন্ধু রজ পর্ব
1: প্রিয় মো পছন্দ আম ভিতরে কিছু আছে নহলে মো পছন্দ ভলি কল্পবটরে মোর মন পক্ষী কেমিতি বসা বাঁধিলা
0: হুয়েত হইপারে বিধির বিধান হেলে সব সেই প্রভুঙ্ক ইচ্ছা।

0: প্রিয় শ্রোতা বন্ধু, সমীক্ষা সদীক্ষা সন্তোষ নির্মল শিবাশিষ বিজয়লক্ষ্মী বৈজয়ন্তী দিদি লাভানন্দী দিদি সোন অপা ও নাতুণী আদ্যাশা আনন্দিতা কুঞ্জকুটির কন্তলা আঠগড় লেখা
1: দুই অপাঙ্কর সুন্দর উপস্থাপনা পাই আজ মো পছন্দ কার্যক্রম সবু কার্যক্রম ঊর্ধ্বরে মু একা নুহে সমস্তে কুহন্তি।
0: বিদেশর শ্রোতা ভাই ভৌণী মধ্যে প্রশংসা বাটিলে আম অপাদয় এমিতি নিরাময় থাকতো বা কটক চণ্ডী ও কলা ঠাকুর পাখে আমার প্রণতি।
1: আউ কেতেদিন অপেক্ষা মৌসুমী খরা গ্রীষ্ম অসহ্য হেলা, তোর কোন ইচ্ছা না আসবা কিন্তু তো অপেক্ষারে।
0: আউ আম অপা দুই সেমিতি আসুচন্তি পরশি দেউচন্তি সুন্দর কার্যক্রম।
1: নিদাঘ ঝুড়াই আস মৌসুমী অভিমানিনী কো মোর,
0: ভিজাই দিও তন মন মোর বরশি শীতল নীর।
1: অপা দুই আম ভালরে থাকতো আশিষ কর হে কলা ঠাকুর,
0: তুম করুণার উণা করবনি এতিকি মাকুনি মোর।
1: আম আদরণ শ্রোতা নরেন্দ্র কুমার সাহু, সুকান্তি সাহু, সোনালি সাহু, সৌম্যরঞ্জন সাহু অরখ পাটনা আঠগড় কটকর লেখন্তি।
0: মো পছন্দ কার্যক্রম মু জনে নিয়মিত শ্রোতা, এই কার্যক্রমটি খুব সরস সুন্দর হয়ে পড়ছে।
1: অপা দুইঙ্কর মিঠা মিঠা কথা মনকু ছুঁই যাচ্ছে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, বাবাজী চরণ নায়ক তাঁর সম্পর্কীয় পরিবার বর্গ, ভাই ও ভাই বহু, পু ও বহু নাতি নাতুনি মানে মমদলা ধামনগর ভদ্রকর লেখন্তি।
1: মো পছন্দ ও এর উপস্থাপনা শ্রোতাঙ্ক সহিত আলাপ আলোচনা উচ্চকোটির ও মনোচ্ছ হয়ে পড়ছে। আম আদরর শ্রোতা সরোজকান্ত পাত্র, মঞ্জুলতা পাত্র, নলিনী প্রভা পাত্র, পঞ্চপাণ্ডব কুসুনপুর লেখন্তি,
0: মো পছন্দ কার্যক্রম মতো বহুত ভাল লাগুছে। অপাঙ্কর হস হস মুহে কবিতা পঠন, শ্রোতা ভাই ভীঙ্কর কবিতা খুব ভাল লাগুছে।
1: মো পছন্দ কার্যক্রম সারা ওড়িশাকে মহকাই দেউছি। মো পছন্দ এমিতি দীর্ঘ দিন চালি থাক।

0: প্রিয় শ্রোতা বন্ধু, দীপঙ্কর পণ্ডা, শুভঙ্কর পণ্ডা, দিব্যঙ্কর পণ্ডা, রাজশ্রীকর, নিরাকর পণ্ডা, মহাজন সাহি, পট্টামুন্ডাই, কেন্দ্রাপড়ার লেখন্তি,
1: মো পছন্দ খুব ভাল লাগিলা। শ্রোতা মানঙ্কর সুন্দর সুন্দর লেখা মাধ্যমে আপনার প্রশংসা ও আকাশবাণীর প্রশংসা খুব মনছুঁয়া।
0: আর সবুঠ মনছুঁয়া আপন ম্যাডাম দ্বয়ঙ্কর সুন্দর কণ্ঠস্বর সাঙ্গক চমৎকার পড়াশৈলী শ্রোতা আকর্ষিত করা সহ মো পছন্দ আহরি লোকপ্রিয়তা হাসল করা সহায়ক নিশ্চয়।
1: আপন মো পছন্দ মাধ্যমে খালি ওড়িশার নুহে ওড়িশা বাহারর শ্রোতা সহ খুব পরিচিত হওয়া সহ আম্ভ মানঙ্ক পরি শ্রোতা মানঙ্ক পরিবারর সদস্য পালটি যাইছন্তি।
0: আশা করুছি আকাশবাণীর সদস্য ভালরে থাই আমাকু এমিতি সুন্দর সুন্দর কার্যক্রম আনি দৌথান্তু।
1: আগকু কেমিতি নুয়া নুয়া কার্যক্রম আমি শুনি পারিবু সে প্রয়াস আপনকর তো সবুবেলে আমপাই জারি রহিছি
0: এবং আগকু মধ্য।

0: শ্রোতা সঞ্জয় পরিড়া, লোপামুদ্রা পরিড়া, অম্বরীশ পরিড়া, মনোরমা সামন্তরায়, রঘুনাথপুর রঙ্কাল, আরকি পাটনা, কেন্দ্রাপড়ার লেখন্তি।
1: সবু রবিবার পরে মো পছন্দ এথর বি মনছুয়া হয়েছে।
0: বিশেষ করে ফোন ইন রে কথা হেবা, শ্রোতাঙ্ক দুঃখ সুখ শুনিবা খুব ভালো লাগে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, দেশ দি ইচ্ছাপুর শ্রী বলদেবজী কেন্দ্রাপড়ার।

0: প্রিয় শ্রোতা বন্ধু রমেশ চন্দ্র বেহেরা আয়তপুর কটকরু লেখন্তি
1: মো পছন্দ কার্যক্রমরে সব শ্রোতা বন্ধু মানঙ্কর আন্তরিকতা কার্যক্রমকু সরস সুন্দর করিপারিছি
0: কোনসি শ্রোতা দুঃখরে ভাঙ্গি পড়িলে আগকু যিবাকু উৎসাহ দেইথান্তি মনরু কষ্ট ভুলি যাই পুনি ছিড়া হবা পাই প্রেরণা দেবা মহত্বপূর্ণ অটে
1: কবিতা গুড়িক বি মনকু আহ্লাদিত করুছি স্বচ্ছতা উপরে গুরুত্ব দিয়া যাচ্ছে
0: দিব্যাঙ্গ এবং দৃষ্টিবাধিত মানে মনোরঞ্জন সহিত হিতোপদেশ পাউছন্তি
1: আম আদরর শ্রোতা বুলু পটনায়ক হসিপুরা আনন্দপুর কেন্দুঝরর লেখন্তি
0: মো পছন্দ কার্যক্রম শ্রোতাঙ্ক হৃদয়কু ছুঁইযাইছে মো পছন্দ কার্যক্রম শ্রোতাঙ্ক মধ্যে অত্যন্ত মধুর ও নিবিড় সম্পর্ক সৃষ্টি করেপারিছে
1: কার্যক্রমের উপস্থাপনা সাক্ষাৎকার ও রজ গীত সব ভাল ও সুন্দর হয়েছে নমিতা আপা এবং জসমিন অপা শুভেচ্ছা ও ধন্যবাদ
0: প্রিয় শ্রোতা বন্ধু সূর্যমণি নাথ জয়ন্তী নাথ হাতিবাড়ি সুকিন্দা যাজপুর লেখন্তি
1: আকাশবাণী কটক কেন্দ্রর প্রচারিত মো পছন্দ কার্যক্রম আমার সবুঠারু প্রিয় কার্যক্রম অটে
0: রবিবার ইয়াকু শুনিবা পাই আমি অপেক্ষা করি রইথাও
1: সমস্ত শ্রোতা বন্ধু মানঙ্ক সহিত মধুর বার্তালাপ কবিতা আবৃত্তি মনমুগ্ধকর সঙ্গীত শুনি সময় কিপরি চালি যায় আদৌ জনা পড়ে নাহিঁ

0: প্রিয় শ্রোতা বন্ধু প্রফেসর ডক্টর শান্তনু কুমার নায়ক উত্তঙ্গর রামবাগ যাজপুর লেখন্তি মৌসুমী বর্ষা সহিত মেঘুয়া পাগরে সুলসুলিয়া পবনর বাসনারে মো পছন্দর সঙ্গীত শ্রোতামানঙ্কর নিজ নিজর পরিচয় ও কবিতা বেশ উপভোগ্য হয়ে পারিছে। সুন্দর উপস্থাপনা কার্যক্রমকু অধিক মধুময় করে দিয়েছে। সতরে মো পছন্দ বেশ স্বাগতযোগ্য কার্যক্রম। বিশেষ করে নমিতা আপা ও জসমিন আপাঙ্ক মনমুগ্ধকর উপস্থাপনা শ্রোতামানঙ্কু বাঁধি রাখিপারুছি। মো পছন্দ হি মো পছন্দ তথা সবুরি পছন্দ। মো পছন্দ কার্যক্রমর সমস্ত পাখুড়া গুড়িক বেশ আকর্ষণীয় ও সমাজের সচেতন সৃষ্টি করে পারুছি।
1: উপস্থাপিকা দুই জনকর যুগ উপযোগী উপস্থাপনা সমাজকু বিভিন্ন সচেতনতার মার্গদর্শন ও সুন্দর সুন্দর সঙ্গীত ভেটি দেই মো পছন্দ কার্যক্রমকু জীবন্ত করে দেউছন্তি।
0: বর্তমান আকাশবাণীর সবুঠারু লোকপ্রিয় কার্যক্রম মো পছন্দ।
1: মো পছন্দর জনে সচেতন শ্রোতা ভাবে সমস্ত শ্রোতা গুরুজন বন্ধু ও সচেতন নাগরিকঙ্কু মো পছন্দ মাধ্যমে নিবেদন,
0: প্লাস্টিকর ব্যবহার কম করন্তু, কাগজ ও কপড়ার ব্যবহার বেশি করন্তু।

0: প্রিয় শ্রোতা বন্ধু নীলাদ্রি সাহু গুড়ে হিন্দোল ঢেঙ্কানাড়ু লিখন্তি,
1: মো পছন্দ কার্যক্রমটি খুব উচ্চমানর হয়ে পারুছি,
0: শ্রোতা মানক সাংগরে মিঠা মিঠা কথা অত্যন্ত মনছুয়া হেউছি,
1: সেথিপাই আপনাকো ধন্যবাদ।

0: এই মুহূর্তে নিজ রাজাঙ্গু নেই এ দুর্গর নির্বিঘ্নরে বাহারক চালি যাও। মো বর্তমান শতরাজঙ্ সমস্ত সম্পত্তির অধিকারী।
1: আসন্তু মহারাজ।
0: কে আছ? সৈনিক মানুষ কুহ সমস্ত বন্দী সামন্ত কুমার মানুষ মুক্ত করিদেবে। অমাত্য, তথাপি তুমি যাই না?
1: কুমার, এই কলহকু সমাপ্ত করিবা পাই আমি সমস্ত পরিষদর নিষ্পত্তি মানিবা উচিত। মু আপনক আধিপত্যকু বিরোধ করুনি, কিন্তু সমস্ত কার্য বিধিবিধান অনুসারে হওয়া উচিত। মু কুলবৃদ্ধ আর সামন্ত মানুষ যে এখানে উপস্থিত অনেক ডাকে আনিবা পাই যাচ্ছি।
2: কুমার, আসন গ্রহণ করুন। মু যে অভিযুক্ত শিখর স্বামী,
1: অতীতরে ঘটি যাইথিবা কথাগুলিকু ভুলি যাবার হি মঙ্গল নিহিত। মো মতরে ভাই ভাই ভাই পরস্পরকু আলিঙ্গন করি গুপ্ত বংশর গৌরবকু বৃদ্ধি করন্তু।
0: অমাত্য,
3: আপনি

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা
2: 1970
3: পরিবেশন করেছেন কুলমণি দাস।

নমস্কার ভৌণী, আপনার সমস্ত হার্দিক শুভেচ্ছা এবং স্বাগত জনাই আরম্ভ করছু আজির নারী মহল উপস্থাপনায় মু আপনার উপস্থাপিকা স্বাগতিকা।

0: মুক্ত হয়ে পারিবুনি রতি আইটা হুয়ে তো তো বিপর্যয়ের হেতু এই ঠিয়া হব
1: সে বিপর্যয়কে বরং মুন্ড পাতি সহিনেবি সরিতা হলে তো যেকোনো উপায়
0: পসিবল তোর বান্ধবী হলে বি মু জনে ডাক্তার রোগী কু সুস্থ করিবা মোর কাম তা মৃত্যু নুহে
1: কিন্তু সরিতা
0: না না মু আর কিছু শুনিবিনি রতি তো কোন ভাবুছো তো কোন ভাবুছো বান্ধবী হিসাবে তোতে সাহায্য করিয়াকু যাই মু জানি শুনি এত বড় ক্রাইম করি বসবি
2: রতি রতি আরে এই তো ডক্টর সরিতা
3: রতি এই আহা কহিলি তো মিটিং সরু সরু অনেক দেরি হয়ে গেল আচ্ছা বাবা মোর ভুল হলে সরিতা এবে যাহা কহিগলা সত কহিল রতি কোন হয়েছে আরে আরে ইয়ে কোন মো মুহকু এড়ে এড়ে আখিরে সেমিতি অনিচ কাইকি রতি না মতো সেমিতি চাহনি প্লিজ তোমার এই কটাক্ষ মোর অসহ্য হচ্ছে কুহ মু কোন করিবি কোন করিবি তোমার পাই হসপিটাল যাবে আ পুনি মতো সেমিতি চাহিল না না সে আখি বন্ধ কর রতি সত কুহ তুমি তুমি কোন সতরে খুশি নুহ জননী হবার গৌরব তোমাকে উল্লাসিত করুনি
4: না না না
3: রতি
4: মো ইচ্ছা বিরুদ্ধে মতো মাতৃত্ব বাধ্য করিবার কোনসি অধিকার তোমার না মু তোমার সন্তানকে নিজ ভিতরে আশ্রয় দেই পারিবিনি শুনছো তুমি মু তোমার সন্তানর মা হই পারিবিনি না
3: রতি রতি রতি ও ও মাই গড ইয়ে তো সেন্সলেস হয়ে গেল কোন হলে ডক্টর সরিতা রতি কেমতি আছে
0: আই এম সরি মোহন বাবু অনেক চেষ্টা করে মধ্যে রথিকে বঞ্চাই পারলেনি
3: ডাক্তার
0: গোটে মৃত শিশুকে জন্ম দেওয়া পরে তা কন্ডিশন সিরিয়াস হওয়ার বাধ্য হয়ে তা ইউটেরাস রিমুভ করিবাকু হেলা কিন্তু শেষ পর্যন্ত সি কুড নট সারভাইভ
3: মৃত শিশু জন্ম হেলা
0: হ্যাঁ মোহন বাবু তবে অপারেশন টেবুল উপরে বিচারি তার আখি দুইটাকে ডোনেট করে যাইছি এই শক্তি হসপিটালর আই ব্যাংকু
2: ও রিয়েলি ভেরি শর্ট ইয়া ভিতরে তো এত বড় বিপর্যয় ঘটে যাইছে সতরে মু বিশ্বাস করি পারুনি রতি ভাউজক মুন্ডরে এ অদ্ভুত খেয়াল ঢোকিলা কেমতি
3: তা অবশ্য মু বি কহি পারিবিনি তুমি সে হয়তো চাহুথিলা বেশ কিছু দিন দায়িত্ব শূন্য হয়ে রহিব আউ তো সংকল্পকু সাকার করিব
2: তাঙ্কর পুনি কি সংকল্প
3: এই হয়তো জনে উচ্চকোটির সঙ্গীতজ্ঞ হব নহলে কবি হব কিন্তু সেই অভিলাষ তার পূর্ণ হেলা নাহিঁ এথিপাই অবশ্য কতক অংশে মু নিজকে দায়ী করছি
2: তা মানে রতি ভাউজ গোটে কন্ডিশন রে তোতে সাহচর্য দেবার প্রতিশ্রুতি দেলে
3: কন্ডিশন হউ বা স্বেচ্ছাকৃত ভাবে হউ সেই দিনঠু তা কার্যের মু কেবে বাধা দেই নথিলি অথচ সেদিন তা দেহের সেই অবস্থায় তা প্রতি মোর নিষ্ঠুর ব্যবহার সত কহুছি বিমল ভাবিলা বেড়ে মো ছাতির ভিতরটা কোণ হয়ে যাচ্ছি মনে হচ্ছে মু যেমিতি তার এই অকাল মৃত্যু পাই দায়ী আউ তু জানো তা মৃত্যু পরঠু রতির নির্জীব ফটোকু চাহিলে ভয়ের মু থরি উঠে তা নিরীহ আখির দৃষ্টি বদলের মু দেখে তার সেই ক্রুদ্ধ কটাক্ষ সেই বড় বড় আখি দীর্ঘ দি বর্ষ মু অনেক ছটপট হয়েছে শেষের বাধ্য হলে সেটা ছাড়ি পড়ে আসবাকু মোর যেমতি মনে হেলা রতির সেই আখির কটাক্ষ মতো কটমট করে চাহি রয়েছে মতো বিদ্রুপ করুচি তার কটাক্ষরে পরিভাষা মতো গোটা নরহন্তা ঘাতক বলে প্রমাণিত করুচি অহরহ প্রতি মুহূর্তরে
2: বি কোয়াইট মোহন তু মতে ব্যস্ত হনি মু কিন্তু সহজরে তোতে এঠু বিদা করুনি তু এইঠি রহিবু মোরি পাখরে যে পর্যন্ত রতি ভাউজঙ্ক দৃষ্টির কটাক্ষ তো পরিসীমা ভিতর দূরকু চালি ন যাইছি তু আউ দিল্লি ফেরি যাই পারিবুনি কোন রাজি তো
3: কিন্তু বিমল
2: জানে তো অনুযোগ করিব তোতে তো চাকরি স্পোর্টস অ্যাসোসিয়েশন
3: রাইট বিমল তো ঠিক মু মন কথা কহুছু
2: দেখ ভাই মু তোর বাল্য বন্ধু এতে বড় বিপর্যয় ঘটিগলা পরে সেই ঘরে সেই পরিবেশ ভিতরে তো চলিব কেমিতি সেইটাই কহুছি আউ কিছু দিন ছুটি এক্সটেন্ড করিদে তাপরে ফেরিব হলে সে ঘরকু নুহে অন্য বসা ঘরকু আর তার ব্যবস্থা মধ্যে মু করিদেবি বুঝলু তু মোটে চিন্তা কর না ও ভাই গপু থুলে এমিতি গপি চালিথিবা তু আ মু তোতে তো বেডরুম দেখে দিয়ে আসছি ফ্রেশ হয়ে কিছু জলখিয়া খাই রেস্ট নে আ গেট আপ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এই এসএমএস টিকে পঠাইছন্তি অস্তরঙ্গ পুরীরু সুশান্ত সেঠী। আপনার শুনবাক চাহিদা অরবিন্দ মুদুলিঙ্ক কণ্ঠর এই গীতটি।

শ্রোতাবন্ধু নমস্কার, স্মৃতির পাহাচ কার্যক্রম আজির অধ্যায় স্বাগত করুছু। বাহারে ছিপছিপ বর্ষা, হাতরে চা কপ, আগরে খোলা ঝরকা, এমিতি এক অপরাহ্নরে মনটা কেমিতি কে জানি আপে আপে অতীতর সেই পুরোনা গলিকে ধাই যায়। সতরে সময় তো বহি যায়, কিন্তু পছরে ছাড়ি যায় কিছু অভুলা স্মৃতি। কেউঠি সে স্মৃতি হসায়, তো কেউঠি আখি কোণকু সামান্য ওদা করে দিয়ে। তথাপি প্রত্যেক স্মৃতি আম জীবনর এক শিক্ষা, সেমানে আমকু আগুকু বড়িবার প্রেরণা দেইথান্তি, আমার পরিচয়কু মজবুত করিথান্তি। আজির সন্ধ্যারে আমি সেই স্মৃতির পেড়িকু খোলিবা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রচার করছু কার্যক্রম যুববাণী।

0: ফলিয়া জানিকে দেলারে দেলাম জঙ্গলি রাজাকে।
1: কিসকি চম্পানিনি, ये तो खुशीर कथा, सब हसुचन और तू ही मन मारी बस चुकाए।
2: हलो मंगली, मन टा भल नाई लगे, चैती परभर दिन जितकी जितकी पाख हो मोर छाती स्थल टा केमती केमती हो जमारो भल नाई लगे।
1: एते भावसु कहनी, तोर तो कपाल बढ़लो, पदियार पर थांगड़ा तोके घिसी। হ্যালো, আমার কপালে সেমতি কায়।
3: চম্পানিনি, মঙ্গলি ঠিক কইছি, পদ্যা তো আমরি জঙ্গলের রাজা, সবু লোকমানকর সুখ দুঃখর সাথি, যেমতি শিকারি সেমতি সুন্দর পইসি ফুঙ্কে, পাটসাট পড়েছি তো কিছু ছিঙ্কা বাহাব, কেতে খুশি কথা।
2: হিনি ভুকরে পেট চলুছে, জঙ্গলে ফল নাই, ছোলারে জল নাই, শিকার লাগে জন্তু জানোয়ার বি নাই, কেতে পরজা লোক পরজা পড়া ছাড়ি শহর কে পলেই গলে, পড়া গাঁ খা খা শুনশান লাগুছে, এটি আর কি সুখ আছে কহ।
1: হাই, ঠিক কথা কৌছু গো নীলি, এ বন মূলক কি ডুমা গুড়িছি, বনর জন্তু জানোয়ার বি ভোকলা, জঙ্গলের বাঘ মাতিছি, কেতে গরু কে ঝিঙ্কি নিলানি, কলা কালি রাতে ভূতিয়া পড়া গাঁর রঙ্গিয়া মড়িকে চিতা নেই গলা, কাহার মনরে সরাগ নাহি, সবুয়াড়ে পাখ মাতিছে,
2: বাঘর ঠানু বেশি মাতিছে পেটর ভুক, জঙ্গলে চেরমুলি কন্দা টিকে নাই মিলুছে, আর পদিয়া যিবার কথা শুনি করে মনটা ভাল নাই লাগে।
3: তুই সৎ কহুছ চম্পানিনি, পদিয়া শহরকু যিব?
2: হই।

আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ রে ইংল্যান্ডর লন্ডন স্থিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়া মধ্যে অনুষ্ঠিত ম্যাচের ধারা বিবরণী রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লি। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রের।

No, friends, we have failed. সব চেষ্টা আমার বিফল হয়েছি। অভিষেক তুষার বক্ষের আত্মগোপন করেছি, আউ আশা নাই। শুনতু আপন মানে সমস্তে যাতু সে কাম করার সুযোগ দিকু ইউ ক্যান স্টে উইথ দেম

0: ভগবান, এইটি মনিষর বিশ্বাস তা মোহ উপরে তুটি যায়। কাহিঁকি মাত্র কেইটি মুহূর্ত পাই মো মনরে আশা আকাঙ্ক্ষা আবেগ স্নেহ প্রেমর উল্লাস আনিদেল, মাত্র কেইটা মুহূর্তের সব ওলট পালট হয়েগল। এই কেইটা মুহূর্ত তোমঠ মু কোন নিজকে দূরেই রাখিপারি নথান্তি, কাহিঁকি তুমি মো পাখক আসিল অভিষেক, কাহিঁকি মো মনরে আশার ঝঙ্কার তোলিল, জীবনর মৃগ তৃষ্ণা দেখাইল, কাহিঁকি
1: মন ও প্রাণর প্রায়োরিটি প্রথম, তাপরে আউ সবুর চিন্তা। তুমি কহ প্রীতি, তোমার কোন মো প্রতি টিকে হলে দুর্বলতা নাই, আসক্তি নাই, ভালো পাইবাটা কোন মোর একান্ত ব্যক্তিগত, তুমি কোন মতে ভালো পাওনি, তুমি মো নিকটক আস বা ন আস, মু তোম নিকটক আগেই যাচ্ছি। মো মনে কাহি আজ অনেক আবেগ, অনেক তরঙ্গ, অনেক ভালো পাইবার ঠেউ, নো নো ইমোশন, ওনলি এ স্মাইল। প্রীতি প্রীতি, তুমি এত জোরে যাওনি, খালটি কোথায় পারে, বি কেয়ারফুল।

0: রিচ ফুড মানে আইএস লঞ্চটা বহুত খাই দেলি। আরে মা প্রতিষ্ঠা
1: মৌসা
0: অঁলা গোটে আনলু
1: কোন কইলু মৌসা অঁলা
0: সে অভ্যাসটা মোর আউ তো বাপার কলেজ পড়া বেলার সি বোধে ছাড়ি দিয়েছেন। আচ্ছা তমান যা খাই দেব মু টিকে বাহার বুলি আসছি।
1: মৌসা আপনি টিকে বিশ্রাম করুনাহান্তি?
0: নাই মা, আমার রেলওয়ে বালা লঞ্চ পরে বিশ্রাম করতে নাই, ডিউটি রুম রে মধ্যাহ্ন ভোজন তাপরে চিত্তরঞ্জন। হও মু বাহারলি,
1: শীঘ্র ফেরি আসবি মৌসা।
0: হও মা শীঘ্র ফেরি আসবি।
2: আরে মো এ কোন দেখুছি কোন বাট ভুলি গেল কি? আচ্ছা সুদেশ না, অদিতি প্রণতি তুমি মানে যাও, বব্রু ভান বাবু আপনি বি যাঁতু, মু নিশ্চয় সে সভাকু যাবি। হ্যাঁ আসো শঙ্কু, এই লনে টিকে বসিবা। আরে বস
0: শঙ্কু। কি শঙ্কু?
2: আরে মতে চিনি পার না শঙ্কু, মু প্রেরণা।
0: প্রেরণা?
2: হ্যাঁ প্রেরণা দাস।
0: মু তো বর্তমান প্রেরণা দাস ঘর আসছি।
2: প্রেরণা দাস ঘর আসছ মানে?
0: মানে ও কোন, সমস্ত মনরে নৈসর্গিক আনন্দ সৃষ্টি করে পারছ রেভেনসার সেই ঝিটি প্রগল্ভা চল চঞ্চলা তনু পাতলি প্রেরণা দাস, সে কেবল মতো শঙ্কু ডাকুলা অঁলা বি খুয়াউলা।
2: দীর্ঘ 20 বর্ষ পরে রেভেনসার সেই তনু পাতলি ঝিওটা কো তমে ও পাইব কোঠু শঙ্কু, সে ঝিওটা মরি যাইছে।
0: কোন কইল কোন কইল তমে? মু সেই ঝিও প্রেরণা দাস ঘর এঠিকি আসিলি, কিন্তু এবে মু যে সুশ্রী প্রেরণা প্রিয়দর্শিনীক সহ কথা হচ্ছি এ কথা ভুলে যাই। শঙ্কু প্রেরণা দাস ঘর আসিলা সেইটি ফেরিব, সে অপেক্ষা করিব, বহু শ্রদ্ধার সে কইলা শীঘ্র ফেরি আসব।
2: মানে
0: মু সেই 20 বর্ষ তলর প্রেরণাকে স্বচক্ষুর দেখিছি, তারি পাখরু আসিছি, তারি পাখুকু পুনি ফেরি যাব।
2: কোন কহুছ শঙ্কু, তোমার মুন্ড ঠিক আছে তো?
0: প্রেরণার রূপ রাগ ছন্দ মন নেই প্রতিষ্ঠা আত্মপ্রকাশ করেছে, মো সন্দেহ হুয়ে প্রেরণা ও প্রতিষ্ঠা দুই যেমতি জাঁড়া ভৌণী।
2: প্রতিষ্ঠা?
0: ও প্রতিষ্ঠা কি বোধে তুমি জানি না? হ্যাঁ কেম জানিব, জানিলে বি মনে রহিব কেমতি? নারী নেত্রী সুশ্রী প্রেরণা প্রিয়দর্শিনী গণরে কেতে যে সুদেশ না, অদিতি প্রণতি তপতি বাসন্তি।
2: সংকেত প্লিজ,
0: তুমি কেমতি এত কঠোর হয়ে পার, নিজের রক্তকে বি ভুলি গেল, কোন সে দোষ লা? দুইটা অপরিণাম দর্শী চিৎখোর স্বামী স্ত্রীঙ্কর অহংভাবর শিকার সে নিষ্পাপ পিলা দুইটা হবে কাহি কাহি?
2: তুমি কিছু জানি না সংকেত, মোর অতি প্রিয় শঙ্খ হয়ে মো ব্যর্থ জীবনর অনুশীলন কর। প্রেরণা দাস কেতে অসহায় অলোড়া তুমি উপলব্ধি করিব, আস ভিতরক আস সব কহিবি, আস শঙ্কু কন ভয় করুছ?
0: ভয় কাহার ভয়? মিডিয়ার? আরে মো ভৌণী পরা মিডিয়া কুইন, ভালো হব মো চেহারাটা দূরদর্শনে দেখিবার সুযোগ মিলিব, চল চল

বন্ধু, এ জীবনরে অনেক সংঘর্ষ রয়েছে একথা সত, কিন্তু এ জীবনরে কিছু আনন্দ বি রয়েছে, কিছু খুশি বি অছে। জীবনরে কিছু সুখদ মুহূর্তকে নিয়ে মানুষ বাট চালুছে। জীবনরে এক সুন্দর মুহূর্তকে সে অনুভব করে, আউ সে সুন্দর অনুভব হচ্ছে প্রেম। সতরে প্রেম এক সুন্দর অনুভব, যাকে প্রত্যেক মানুষ হৃদয়ের কোটি না কোটি লুচি রয়েছে। থরে

0: রঞ্জু, রঞ্জু শুয়ে পড়লুনি? শুয়ে পড়লা, রাতি সারা জগি বসতলা কুয়াড়ে। চারিআড়ে শুনশান, সমস্তে শুয়ে গলে, হলে গোবিন্দ মহারণ আখি কু তো নাই, সে জগিব, সারা রাতে অনিদ্রা হি জগিব শিব।
1: বসি বসি অটা পিঠি লাগিগলা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতে নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: কার্যক্রমর পরবর্তী শিল্পী।

0: 비난 거라 비꼬 삼다 말아먹다 나도 가라여 소문 빠졌다 뿌려 여기 저 로드로 따포 비스모 소모였다 디바 소모를 제뿌리 수정거라 프로천도 우탑 প্রদোষবা সন্ধ্যা সময়ে চন্দ্র কিরণ অতি বরমণীয় রৌদ্র তাপরে প্রাণী জগৎ বারম্বার স্নান করার ইচ্ছা বি করে থাকে জলাশ্রয় গুড়ি শুষ্ক হয়ে যাই দিনান্তর কহিলে সন্ধ্যা সময়টি বেশ উপভোগ্য হয়ে থাকে এই প্রচন্ড খরা সময়ে পাঞ্চালীকে নিয়ে পর্ণকুটিরে বসছেন ধর্মরা যুধিষ্ঠির মধ্যে তৃষা বা শোষ টিকে হয়েছে ডাকিছেন ভীমসেন ভীম এই দেখিল শোষ হল পাঞ্চালী টিকে তুষারতি হয়েছি মধ্য শোষের ব্যস্ত হচ্ছি পা মধ্যে সংগ্রহ কর কোটি জলপান আমি করা
1: অপেক্ষা কর যাচ্ছি ভাই
0: যা পূর্ব দ্রৌপদী টিকি অনাইলে ভীমসেন আখির লোতকধার ছবি গলা ধর্মরা যুধিষ্ঠির দ্রৌপদী কৌন দেখ দেখ গোটি পদ সংস্কৃত কিরাত অর্জুনম কাব্যের ভার বি লিখিছেন দ্রৌপদী কৌছি স্বামী এই ভূমিকে টিকে লক্ষ্য কল
2: পরিভ্রম লোহিত চন্দন চিত পদান্তি রন্ত্রগিরি রেণুর ভূষিত সত্য ধন সমান দুন কচিদয়ং বৃকোদর
0: অনুরূপ ওড়িয়া ছাঙ্গুর গোটিয়ে পদ ইয়াকে লেখিলে কি ব্রহ্মগিরির প্রখ্যাত কবি সুরেন্দ্র নায়ক যে ভীম রক্ত

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণবা চাহুলে আমাকে এসএমএস করতু 09495963210 নম্বরের আমি রহলু আপনার এসএমএস অপেক্ষায়।

তেমনি শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি সারিছি, চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছেন্তি। প্রথম এসএমএস টি পঠাইছেন্তি প্রভাকর পাত্র, সুদাম দেবতা এবং প্রমোদ রথ, মহম্মদপুর বিলহাট কটক। আপন মানে শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছেন্তি শঙ্খা সিন্দুর কথা চিত্রর গীত, তুমি হি স্বর্গ মোর, তুমি দেবতা মোর, তুমি হি শঙ্খা তুমি হি সিন্দুর। গীতটি গাইছেন্তি অনুরাধা পড়ুয়াল। তেবে আপনার অনুরোধর গীতটি প্রচার করছু আপনার পাইঁ।

অভিলাষ কথাচিত্রর গীতটিকে গাইছেন আরতী মুখার্জী এবং হরিহরন তেবে অনুরোধ করেছেন শুণবা সেক্টর 11 সিডিএ কটকর উর্মিলা নির্মলা প্রত্যুষ এবং প্রভাকর।

মঞ্জুলা মধ্যাহ্নে শুণিলে হিন্দি এবং ওড়িয়া কথা চিত্রর গীত এসএমএস জরিয়ারে আকাশবাণী কটক প্রচার করুছু কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত উপস্থাপনা সুপর্ণা দত্ত প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।